সচ্চাচনাগাছুন পারিরে গগসেন শ্রীলনের গানের পারে গাছে ফুলরনিত ইয়েস গুজেমিম সেরদি কোসকে সাসের ইয়েস শাত উরাখেম ওর আইসর লিফানানেম ইয়েফ চেজি আমার বিদিয়ের কেম ইয়েফ কে মাখতেম সের ফুলরিন আমেনে লাভ নু পারিন মিষ্টাগান আল্লাহ আরোচ ইয়েরচানিক নিমবেস গুজেম শনাগাছুন সাকনেল Minas Deptevchianin vor ashkegetsik Yeregon badrastets Nimbes shnogatchunus gaknem Yerdasartyan tsayni Kevork Dederyanin vor mets chapov reklamrav shnogatchun ammene mets shnogatchun tses amar vor aisor yegak mes yevas sraha kegets gatsik paregatsik folornit pari bayelum fransainar buyrunink paregatsik Եվ գհրավրենք բոլոր ներկաները եւ սիրահարվողները բարի